0: ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠান রবীন্দ্র ভবন। আর রবীন্দ্র ভবনের তোমার যে সম্বন্ধ সেটা শৈশবের পর, তুমি শৈশবরপরাই রবীন্দ্র ভবনত অহা যাওয়া করে আসা, তার যখন তার কর্মরত শিল্পী বা যখন অতিথি শিল্পী তাত আহে, সেই শিল্পী সকলের তোমার প্রায় চিনা জনার সুবিধা এখন হয়েছে, হয়নে? মই এইখিনি সময় জানিব বিচাৰিছোঁ যে তোমার রবীন্দ্র ভবনের সত্যি থাকা স্মৃতি বা রবীন্দ্র ভবনত তুমি প্রদর্শন করা নাচ বা অভিনয় তোমার জীবনটা কিদরে সমৃদ্ধ করেছে?
1: তুমি যে কলা যে মোৰ সৰুৰ পৰাই আচলতে রবীন্দ্র ভবনের মই জড়িত, আসলে এইখানে মই কব খুঁজি, মোর দেউতা গোবিন্দ বৈশ্য, অল্প আগতে মই কৈছিলোঁ রবীন্দ্র ভবনের পর ওএসডি হয়ে পিনে রিটায়ার হয়েছিল, তার আগত কালচারাল ডেভেলপমেন্ট অফিসার আসে, আর যেহেতু তাতেই কাম করেছিল, সেই কারণে সাগে মোর সেই সৌভাগ্য হয়েছিল যে মো সর কালের পরাই মানে রবীন্দ্র ভবনের জড়িত হবলে পাইছিল, আর আগতে চাব গেছিল, আর লাহে লাহে যেটা অকমান ডাঙর হবল ললো বা তাতে কিছু কর্মশালা আয়োজন করলে মই তাত কর্মশালাত ভাগ লো, আর তার বিভিন্ন অনুষ্ঠানত মই পরিবেশন করলো, সেই সূত্রে মই বিভিন্ন মানে অনুষ্ঠানের যোগেদি আর দেউতার যোগেদি মই রবীন্দ্র ভবনের জড়িত হলো, আর তেতিয়াই মোর বিভিন্ন অভিনেতা অভিনেত্রী আর নৃত্যশিল্পী সংগীতজ্ঞ বহুতের মোর চিনাকি হবলে মোর সৌভাগ্য হয়েছিল। আসলে
0: আসলে কিবা যদি ভাল স্মৃতি বা কোনো এজন ব্যক্তিত্ব, এজন নহয় আসলে বহু ব্যক্তিত্বর নাম লোপরা তোমার ভাল লগা যি আজিও তোমার মনত একটা সাজ পেলাই থাকে, কোনো ব্যক্তিত্বর কথা যদি কব বিচার?
1: তো বহুতো আছে, সর থাকলে মই চেতনা জেঠাই সরতে লগ পাইছিল, তেতিয়ারপ্রাই মানে আমি যেটা যি অনুষ্ঠান করো আমার কর্মশালাটিত আহে আর সদায় উৎসাহ জনায়, আর সরপ্রাই মানে নাজানো মই কি করব পাইছিল, নাচর যোগেরে যেহেতু মই অভিনয়টা অলপ অলপক শিকি আছিল, কোনোবাখিনিত তেনেকেও প্রশংসা পাইছিল, আর এতিয়াও জেঠাই মানে ইমান সুন্দরক যিকোনো অনুষ্ঠানত যেতিয়া তেওঁক লগ পাও খুব মানে সরকালের মই বহুতো স্মৃতি আছে আসলে, কি কম কি নকম হয়েছে, কিন্তু মনত পড়াত পটককে মই সেইটোৱে কব পাৰিম, আর বিভিন্ন অভিনেতার লগত তাতে মই অভিনয় করবলেও মোর সুযোগ লাভ করেছিল, আর সেটো মোর বহুত ভাল লাগে।
0: আর এখন কোৱাচোন যে রবীন্দ্র ভবনত তুমি যিসমূহ নাটকত অংশগ্রহণ করেছা সেই নাটকের বিষয়ে যদি অকন কব বিচার?
1: সরুতেতো মই বহুত করেছো, শতাব্দীর নাটক, তারপর মই করিলো কলা আইনা, সাগে তুমি সেইখন চাবছিলা, এইখন অকমান ব্যতিক্রম, নয়ন বাটগিরি স্যারৰ লিখা, আর তাত মই এটা সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার করেছিল, আর তেনেকৈ বিভিন্ন মানে নাটকের লগত জড়িত, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের লগতো নৃত্যর লগতো মই জড়িত হয়ে আসিল, নাটক তেনেকৈ দুই তিনিখন মই করার সৌভাগ্য হয়েছিল। তাত
0: যেহেতু নাটকের কথা পাতি আছো, অভিনয়ের কথা পাতি আছো, এইখিনি সময় এটি সংলাপ তোমার পৰা শুনিবলৈ বিচাৰিম, কি শুনাবা?
1: সংলাপ মই কলা আইনাখনৰে কৈছো, তাত যেহেতু অলপমান ব্যতিক্রম আছিলে তার ক্যারেক্টারটো, তাতে মই এটা সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার করেছিল, তাত মই এগৰাকী ভাৰতীয় হিচাপে মই মানে তাত আছিলো, আর তাত ডিমেনশিয়ার উপর আসলে সেই নাটকখন হেৰি কৰিছিলে, আর তাত মই তাৰে এটি মই ডাইলগ কবলে বিচারিম, এ দাদা তুমি তুমি কৰপৰা আহিছা? ও দাদা না মই নাজানো দে, ও চানমারি আহিছা, ও ভেরি গুড, মোৰ বহুত ভাল লাগিছে, ও মই তো চানমারি গৈছো কিন্তু মই ইমান ভালকে গুৱাহাটী চিনি নাপাও, তুমি মোক এদিন লৈ যাবা দে, ওকে ভেরি গুড, ওকে ঠিক আছে। আর এইখানে মই আর একটা কথা কম, যেহেতু তোমার মোর নাটক এখন করবলে সৌভাগ্য হয়েছিল, আমি বিভিন্ন অনুষ্ঠানের একেলগে করেছো, যদিও লাস্ট আমি করলো পৃথু মহারাজ পৃথুখনের ডাইলগেটি মই কবলে বিচারিম, তাত তুমিও বহুত সুন্দরক সেইখনত অভিনয় করেছিলা খিলজির ক্যারেক্টারটো, আর আমি যেহেতু কামরূপিয়া ছোৱালীৰ কৰিছিলোঁ, কামরূপিয়া ছোৱালীত আমি

হিরি হিরি হব দে কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিস, হিরি হিরি হব দে কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিস, লুই তর বলিয়া বান তই কলই নুধাপলি মেলিস, লুই তর বলিয়া বান তই কলই নুধাপলি মেলিস, হিরি হিরি হব দে কাল রূপ ধরি।

পান্তর খেয়েন উলিয়া বলিয়া হই দুই পারে উপসি পরিস হিরে হির পবত কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিস হির হির পবত কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিস বান্তই তিঘিল নিঘিলাবি আখারে কঠিয়া নুটুয়াবি শিশুবধ ভাওনা নেপাতিবি ঘরর চালতে ফগুনক বহুয়াই মরণর সবাহ নেপাতিবি হির হির হবত কাল রূপ ধরিল কাকনু।